0: The ambassador was requested to convey to the Ukrainian authorities India's strong concerns over the targeting of commercial vessels. The ministry reiterated that such actions endanger the lives of innocent civilian seafarers, are unacceptable and must be avoided. The Ministry of Tourism has signed a Memorandum of Understanding with Air India to promote India as a preferred global tourism destination under the iconic Incredible India brand. The agreement was signed in New Delhi in the presence of Union Tourism and Culture Minister Gajendra Singh Shekhawat. The collaboration aims to leverage Air India's extensive domestic and international network along with Ministry's destination promotion initiatives to enhance India's global tourism visibility. Under the MOU, the Ministry and Air India will undertake joint promotional campaigns, co-branded destination marketing and tourism storytelling across digital and offline platforms. In the Commonwealth Games, India's Sharmila Dhankar clinched the nation's second gold medal, winning the women's shot put F57 final in Glasgow last night. The victory saw India's medal tally reach 10 by the end of day 5, including 2 gold, 5 silver and 3 bronze. With a season best throw of 9.81 meters, Sharmila also made history as India's first ever Commonwealth Games gold medalist in para athletics. The F57 classification is for athletes with lower limb impairments, limb deficiencies or reduced muscle power. In the same time, Shilpa K. Shaila was upgraded to the bronze medal, further boosting India's tally. In weightlifting, Valuria Jay Babu produced a remarkable performance to win silver in the men's 79-kilogram category. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু শুনিলে হিন্দীরে উপরে ইংরেজিরে সম্বাদ রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লির আকাশবাণী ব্রহ্মপুর সময় স্টুডিও ঘড়ি সকাল 6টা বাজি 10 মিনিট এবে আসন্তু শুনিবা ভাব ভক্তি ভরা সঙ্গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি কেতবেলে ধূপদীপ নৈবেদ্য তো পুঁ কেতবেলে ভজন জড়াণ কীর্তন দ্বারা ভক্ত নিজ ভক্তিভাবনা পরিচয় দিয়ে নিজ ইষ্টঙ্ক পাখে সকাল সকাল সুমরণা করে থাকে নিজের নিজ পরিবারবর্গঙ্কর তথা আত্মীয় স্বজনঙ্কর দিনটি শুভময় ও মঙ্গলময় হওয়া শুণবা এই পরিপ্রেক্ষীরে আমার প্রথম ভক্তি নৈবেদ্যটি নিজু বনওয়ালী রচনার গাইছেন সমবেত কণ্ঠরে

ভাব দৃষ্টির এর সৃষ্টি সরল ও সরস বোধ হুয়ে বিচিত্র কবিত্ব শক্তি সঞ্চারণে কেউঠি তাহা শতমুখর তো কাব্য নির্মাণর প্রতিস্পর্ধী সংকল্পরে কেউঠি তাহা পাণ্ডিত্য প্রকর্ষিত অথবা সরল ও রসাল ভাবাবে ব্যক্তিরে চলচঞ্চল কহিবা বাহুল্য কাব্যারম্ভরে ইন্দ্র দয়াপরবশ হই গন্ধর্বকু কহি অছন্তি শ্রীক্ষেত্রে জন্ম হই জগন্নাথকু সেবা করি নিজের বংশর দায়াদ রাখি স্বর্গকু ফেরিবু। সাধারণ ভাষা প্রয়োগর উদাহরণ লক্ষ্য করন্তু।

ए बचने विद्याधर मंदिरे प्रवेश। अंगवर्णना प्रसंगे गंठी शिरा देखा न जाई आग पछकु सम्मान देखा जिबा प्रसंग आहुरी चमत्कार। नाही अंगे गंठी शिरा दर्शन आग पछकु सम्मान प्रसन्न। जहार ताहार बोलिबार करिबार जिबार प्रभृति शब्दर व्यवहार साधारण भाषार नमूना। जथा विचार नाही कि जे जाहार से ताहार भेटिबार जाए सिना मध्यस्थे आदर रसिक हरावली। সেইভাবে বোলিবার রাম মন্ত্র আদ্য বর্ণ ভিন্ন বৈদেশ বিলাস। করিবার উচিত কি জগতে সুন্দর প্রেম সুধানিধি প্রভৃতি সাধারণ ভাষার ভুরি ভুরি প্রয়োগ উপেন্দ্র ভঞ্জ ছাড়ি যাই অছন্তি। যথা বাল্য অবস্থায় মহা ঋষি মানে দেখি আখিরে তাহারি শোভা লেখা নেলে লেখি ভাববতী। সেভাবে জীব গলে তো তাকু নপাইবি মোর দুঃখ কাহাকু জনাইবি ভাববতী। পুনি কবি

কল্পুছি যাহা বিঘ্নেশ মাপত হেউ। ছন্দভূষণ। ঘাগুড়ি নুপুর খঞ্জি কটি পদে বেণি রঞ্জি ফুল লম্বাই ঘটন কপালে দেই ফগু টোপি গোপী করতাড়ি বজাই ঘন শ্যামকু ঘুষি থেই থেই নচাই ঘট করি দুঃখ লভি মহাসুখ নেলে কেতে কাল বঞ্চাই ঘন শ্যামকু ঘুষি থেই থেই নচাই। ছন্দভূষণ। সরল সরস কোমল রমণীয় শব্দর উদাহরণ স্বরূপ পহণ্ড খুঁটিয়া মণাই অনাই খেপি খুঞ্চ উকুচি ঘোষাই ছকি বইলা ঝাঙ্ক টহটহ টাহি ঠরাঠরি ডিবি ডিবি ব্যবহার দুলুকে কতি লাত ডেরা জলা কবাটির প্রয়োগ ভঞ্জ সাহিত্যের সাধারণ ভাষার অন্য এক রূপ। খিনভিন অর্থরে ছিতিবিতি শব্দর প্রয়োগ দেখন্তু। ছিতিবিতি করি যেতেবেলে মার মারই বিশিখ পন্তি। ছন্দভূষণ। সেভলি ধুয়া ধুই ডকা ডকি এরূপে সখি কি সখি যাগো কৃষ্ণকু দেখি অছন্তি বনে। ছন্দভূষণ। ঢগ সাধারণ ভাষার রূপান্তর। দশ ঢগ বৃত্তরে গাইবাকু নির্দেশ দেই রস পঞ্চকরে উপেন্দ্র ভঞ্জ লেখি অছন্তি। রখিলে রখ হেলি নিরেখ রহি অনাইলে পলাউ দুঃখ রূপকু দেখি নটলে আখি রতি ধনে কিণ চন্দ্রমা মুখী। কলাপাই কলার সৃষ্টি যেবে সত্য তাহলে উৎকর্ষ সৃষ্টি কলা ও কলা সৃষ্টির উৎকর্ষ উপেন্দ্র ভঞ্জঙ্কু চিরকাল বঞ্চাই রখিব। উপেন্দ্র ভঞ্জঙ্ক সৃষ্ট বিপুল বিশাল উন্নত ও পূর্ণাঙ্গ কৃতি সম্ভার বলিষ্ঠ প্রমাণ দিয়ে সে একাধারে বহুধারার বাহক এবং বহু গুণর গুণবহ। কবিকৃত ললিত কলাকুশলা লাবণ্যবতী প্রণয় প্রসূন প্রেমসুধানিধি সরল ও রসাল রসিক হারাবলী সৃষ্টি সম্ভার সুভদ্রা পরিণয় কৃষ্ণ কেলি কলাকৌতুক ছবিল ছন্দভূষণ বিবুদ্ধ রঞ্জন বৈদেশ বিলাস কাব্য কোণার্ক কোটি ব্রহ্মাণ্ড সুন্দরী প্রভৃতি ভাষার ক্লিষ্টতা ও ভাবর পুনরুক্তি।